0: कवि कवि चलचित्रबाट सुन्नु हुँदै थियो यस गीतलाई. शब्द थियो साहिर लुधियानवीको अनि सङ्गीत थियो खयामको, किशोर कुमार अनि लता मङ्गेशकरको युगल स्वरमा. र श्रोतावास समय भएको छ समाचारको, त केही क्षणमै समप्रसारण गरी सुनाइरहेछौँ आकाशवाणी कोलकाता केन्द्रको बङ्गला समाचार. त्यसको लगत्तै पछि सुनाउनेछौँ यस केन्द्रबाट आकाशवाणीको समाचार.
1: খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য. এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন. তিনি বলেছেন, ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে. ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে. পশ্চিমবঙ্গে নতুন সরকারের আজ প্রথম বাজেট পেশ. চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে.

0: জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারতের নৌবাণিজ্যের ঐতিহ্যে বাংলার বড় অবদান রয়েছে।
1: जब समुद्री विरासत की बात होती है तो बंगाल का नाम स्वाभाविक रूप से सामने आता है। यह भारत के समुद्री संपर्कों की भी महत्वपूर्ण भूमि रही है। हुगली की धाराओं ने इतिहास को बदलते हुए देखा है, व्यापार के नए अध्याय देखे हैं, विकास की नई यात्राएं देखी है और संयोग देखिए, ये पोर्ट बंगाल के ही सपूत देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के नাম পর হ্যায়।
0: নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দুদিনের বৈঠক আজ শুরু হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত সহ ব্রিক্স গোষ্ঠীর 11টি সদস্য দেশের নিরাপত্তা প্রধানরা অংশ নিতে চলেছেন এই বৈঠকে। বৈঠকের মূল ভাবনা বর্তমান বিশ্বে অপ্রচলিত নিরাপত্তা সমস্যা। এতে জাতীয় নিরাপত্তা সমস্যাগুলির দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং নিরাপত্তা ঝুঁকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হবে। প্রতিনিধিরা সাইবার নিরাপত্তা, ডিজিটাল দুর্বলতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমস্যার বিষয়গুলিও পর্যালোচনা করবেন। উল্লেখ্য, ভারত চতুর্থবারের মতো ব্রিক্সের সভাপতির দায়িত্ব পালন করছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার আজ তাদের প্রথম বাজেট পেশ করবে। দুপুর 12টায় চলতি আর্থিক বছরের বাকি 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ। নতুন সরকারের আর্থিক রূপরেখার ইঙ্গিত মিলতে পারে বাজেটে। পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন ও রাজ্যের ঋণের বোঝা সামাল দিতে বাজেটে নতুন সরকার কোন দিশা দেখাবে সেদিকে তাকিয়ে আছেন রাজ্যের মানুষ। একটি প্রতিবেদন,
2: ভোটের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রথম বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। তার উপর কেন্দ্রের তরফে বিপুল আর্থিক সহায়তার আশ্বাস এবং ডবল ইঞ্জিন সরকারের সুবিধা, সব মিলিয়ে মানুষের প্রত্যাশাও এবার অনেক বেশি। নির্বাচনী সংকল্পপত্রে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএর উপরে। একই সঙ্গে নজরে রয়েছে মহিলাদের জন্য আর্থিক সহায়তা, প্রবীণদের ভাতা, কৃষকদের সহায়তা বৃদ্ধি, যুবকদের কর্মসংস্থান এবং নতুন শিল্পে বিনিয়োগের মতো বিষয়গুলি। জনকল্যাণ শিবির, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা এবং সরাসরি পরিষেবা প্রদানের জন্য অতিরিক্ত বরাদ্দ হতে পারে বলে মনে করা হচ্ছে। পরিকাঠামো উন্নয়নও বাজেটে অন্যতম কেন্দ্রবিন্দু হতে পারে। শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক সম্মান, সেচ ব্যবস্থা, ফসল সংরক্ষণ, মৎস্যচাষ এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের আশা করছেন গ্রামীণ এলাকার মানুষ। অন্যদিকে সাধারণ মানুষের প্রত্যাশা আরও সরাসরি মূল্যবৃদ্ধির চাপের মধ্যে স্বস্তি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য পরিষেবা, ভালো রাস্তা, দ্রুত প্রশাসনিক পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পে আরও বেশি সুবিধা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: রাজ্য বাজেটের দিকে তাকিয়ে সাধারণ মানুষও, কর্মসংস্থান সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে জানিয়েছেন অনেকেই। রাজ্য বাজেটের ডিএ নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।
3: বাজেট তো আমাদের কাছে অনেকটা প্রত্যাশার, কারণ দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য পাওনা থেকে আমরা বঞ্চিত। অন্তত পুরোটাই ঠিকভাবে দিয়ে দেওয়ার জন্য যেন আন্তরিকভাবে তারা চেষ্টা করেন।
0: চলতি বছরের প্রথম ইউজিসি নেট পরীক্ষা আজ শুরু হয়েছে। সর্বভারতীয় স্তরের এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা চলবে 30 জুন পর্যন্ত। প্রতিদিন 2টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, জুনিয়র রিসার্চ ফেলোশিপ জিআরএফ, সহকারী অধ্যাপক পদে নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন এবং পিএইচডি কোর্সে ভর্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ইউজিসি নেট পরীক্ষাটি আয়োজন করে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়া এবং দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়ায় সেদেশের বিদেশমন্ত্রী বি বাৎসৎসেক সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে বার্তালাপ করবেন। বিদেশমন্ত্রী চলতি মাসের 24 ও 25 তারিখে দক্ষিণ কোরিয়া যাবেন। সফরকালে তিনি সেদেশের বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আগামীকাল 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে।

ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসর্টে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছেন দক্ষিণপন্থী তথা রক্ষণশীল দলের প্রার্থী অ্যাবেলার্দো দেল এসপ্রিলা। তিনি অত্যন্ত সামান্য ব্যবধানে বামপন্থী সেনেটর ইভান সেপেদাকে পরাজিত করেছেন। প্রাথমিক ভোট গণনার ফলাফল অনুযায়ী এসপ্রিলা পেয়েছেন প্রায় 1,29,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 49.7%। অন্যদিকে সেপেদা পেয়েছেন প্রায় 1,27,00,000 ভোট, যা মোট ভোটের প্রায় 48.7%। এসপ্রিলার এই জয়কে স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার জাভিয়ের মিলেই এবং চিলির হোসে আন্তোনিও কোস্তের মতো ল্যাটিন আমেরিকার অন্যান্য দক্ষিণপন্থী রাষ্ট্রনেতারা। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ওই রক্তা যোগী, ওই রক্তা যোগী হয়ে হয়ে হয়ে হয়ে হয়ে ওই রক্তা যোগী, ওই রক্তা যোগী হয়ে হয়ে হয়ে।

0: Rohit Sharma, KL Rahul, Ishan Kishan, Washington Sundar, Akshar Patel, Nitish Kumar Reddy, Kuldeep Yadav, Jasprit Bumrah, Prasiddha Krishna, Harshit Rana, Ashwadeep Singh, ra Gruner Barra pani toli ma samavesh gareko cha. अन्त्यमा प्रमुख समाचार पुनः एक पटक. प्रधानमन्त्रीद्वारा लखनऊमा भएको विनाशकारी आगलागी प्रति शोक व्यक्त. राष्ट्रपतिले मध्य प्रदेशमा कुनो राष्ट्रिय निकुञ्ज र चिता कमान्ड एन्ड कन्ट्रोल सेन्टरको गर्नुभयो भ्रमण. भारत रक्षा क्षेत्रमा आत्मनिर्भर बनिरहेको र केवल हतियार खरिदकर्ता रहन नचाहेको प्रधानमन्त्रीको भनाई. भारतीय विदेश मन्त्री र मंगोलियाको विदेश मन्त्री बीच भेटवार्ता. गृहमन्त्री एवं सहकारी मन्त्रीले भोलि नयाँ राष्ट्रिय कृषि सहकारी मार्केटिङ फेडरेसन अफ इण्डियाको लिलामी पोर्टलको गर्नुहुनेछ शुरूआत. आकाशवाणीबाट राष्ट्रिय समाचार पूरा भयो.
1: বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত. রাজ্য সরকারি কর্মচারীদের আরও 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে বাজেটে. 100,000 পদ পূরণের কথাও ঘোষণা করা হয়েছে. শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভা সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন. উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ. বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়া পৌঁছেছেন. তিনি আজ সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন. ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন. বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এবং ফ্রান্স ইরাকের মুখোমুখি হবে. আসছে বিস্তারিত খবরে. রাজ্য সরকার সরকারি আধা সরকারি কর্মচারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে. বিধানসভায় আজ পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাকি 8 জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন. 60,70,00,000 টাকার ঘাটতি বাজেট পেশ করে অর্থমন্ত্রী দাবি করেছেন, এটি বিকশিত বাংলা গড়ার রূপরেখা. অতিরিক্ত ডিএ ঘোষণার ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%. একই সুবিধে পাবেন পেনশন প্রাপকরাও. 1 অক্টোবর থেকে এই হার কার্যকর হবে. 100,000 পদে নিয়োগের কথাও ঘোষণা করেছে সরকার. এর মধ্যে পুলিশ বিভাগে 20,000 এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় 5 ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে. রাজ্যে 5 নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে. এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ. কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে. বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে. অগ্রাধিকার দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের উন্নয়নে. 500 শিক্ষকদের বেতন 5,000 টাকা বাড়ানো হচ্ছে. সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ, হোমগার্ড এবং এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে. একই সঙ্গে রাজ্য পরিবহন নিগমে কর্মরত চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে 16,000 টাকা করা হবে. অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা আশাকর্মীদের জন্য মাসে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী. মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা. বাগিচা শ্রমিকদের মজুরি, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে চা শ্রমিক উন্নয়ন পর্ষদ গঠনেরও প্রস্তাব রাখা হয়েছে. উত্তরবঙ্গের শিলিগুড়িতে কমন টি প্রসেসিং সেন্টার গড়ে তোলা হবে. পরিযায়ী শ্রমিকদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এবং এক দেশ এক রেশন প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে. আয়ুষ্মান ভারত প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 3,100 কোটি টাকা। নতুন বাজেটে জোর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে. পুরুলিয়া, বারুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি করা হবে. শিলিগুড়ি, দুর্গাপুর ও আসানসোলে মেট্রো প্রকল্পের বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে. সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 100 কোটি টাকা এবং বীরভূমে ময়ূরাক্ষী নদীর ওপর 4 ব্রিজ তৈরির জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে. উত্তরবঙ্গে নতুন আইআইটি, আইআইএম, এইমস এবং ক্যান্সার হাসপাতাল তৈরির প্রস্তাব রাখা হয়েছে. আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ এবং ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে. অর্থমন্ত্রী জানান, ভিভিজি রামজি রূপায়ণের লক্ষ্যে সরকার পদক্ষেপ নিচ্ছে.
2: ভিভিজি রামজি রূপায়ণ করা হচ্ছে. আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি. কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্যে

0: 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বাজেটকে অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং বাস্তবসম্মত বলে বর্ণনা করেছেন। বাংলার অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই বাজেটের মূল লক্ষ্য বলে তিনি জানান। প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, মাত্র দেড় মাসের পুরনো সরকার সীমিত সময়ের মধ্যে এমন একটি বাজেট পেশ করেছে যা কর্মসংস্থান, কৃষি, শিল্প, নারী কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নকে সমান গুরুত্ব দিয়েছে। বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, চলতি অর্থ বছরে রাজ্যে বিভিন্ন সরকারি ক্ষেত্রে 1,00,000 শূন্য পদে নিয়োগ করা হবে। নতুন নিয়োগের 33% পদই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
2: পরিষ্কার আমরা বলেছি, এই অর্থবর্ষে 1,00,000 নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক, বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার।
1: শিবসেনা নেতা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আজ জানিয়েছেন, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 6 লোকসভার সাংসদ শিবসেনায় যোগ দিয়েছেন। মুম্বাইয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি ওই 6 সাংসদ সঞ্জয় দিনকার পাতিল, সঞ্জয় দেশমুখ, সঞ্জয় যাদব, বাসুদেব ওয়াকচাউড়ে, নাগেশ পাতিল এবং ওম প্রকাশ রাজে নিম্বালকারকে দলে স্বাগত জানান। শ্রী শিন্ডে বলেন, 2022 জুনে 40 শিবসেনা সাংসদ বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদানের পর যে আন্দোলনের সূচনা হয়েছিল, আজ তার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হল। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 ছাত্রের মৃত্যু হয়েছে। আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর কোচিং সেন্টারে এই আগুন লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, 16-18 বছর বয়সী ওই 14 ছাত্রছাত্রী কোচিং সেন্টারের অ্যানিমেশন সেন্টারে ছিলেন, সেই সময় এই আগুন লাগে। আরও কেউ আটকে আছেন কিনা দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণ উদ্ধার কাজ খতিয়ে দেখেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তিনি রাজ্য পুলিশের মহানির্দেশক এবং অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে কথা বলেন। দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।
3: मैं उन सभी परिजनों के प्रति जिन्होंने अपने परिवार के उन नौजवानों को खोया है, उनके प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। और इस पूरे मामले के लिए मैंने उत्तर प्रदेश के पुलिस महानिदेशक और अपर मुख्य सचिव गृह को भी कहा है कि वे स्वयं मौके पे जाकर के इसकी रिपोर्ट प्रस्तुत करें। मैं स्वयं भी वहां के लिए प्रस्थान कर रहा हूं, जिससे इस पूरे मामले की तह में हम जाकर के दोषियों को सजा दे सकें।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লখনউয়ের দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়কে এককালীন 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে মঙ্গলবার 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে মঙ্গোলিয়ায় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়ে বলেন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে বিশেষ অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছেন তিনি। এই সফরে ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী বি বাতসেগেতের সঙ্গে এক বৈঠকে বসেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অবসরপ্রাপ্ত মহানির্দেশক মেজর জেনারেল আমির বারামের মধ্যে আজ নতুন দিল্লিতে বৈঠক হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক কাঠামোর আওতায় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে

0: ইসরায়েলের প্রতিশ্রুতির বিষয়ে আমির বারাম শ্রী সিংকে অবহিত করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতার পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন। দলের অভ্যন্তর থেকে ক্রমবর্ধমান চাপের মুখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। দুবছর আগে প্রধানমন্ত্রী পদের শপথকে তার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন স্টারমার। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10টায়। প্রথম ম্যাচে জিতে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। বর্তমানে বিশ্বকাপে 16টি গোল করে বিশ্বকাপের গোলদাতা তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোজের সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স ইরাকের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপি পরিচালিত নতুন সরকারের রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 20% মহার্ঘ ভাতার ঘোষণা। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 14 জন ছাত্রের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া এবং ফ্রান্স ইরাক মুখোমুখি হবে। খবর পড়া আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: অবশ্য ভুটানি কার্যক্রম অন্তর্গত ভুটানি গীত।